0: সময়ের কাজের মেয়ে হচ্ছেন সহপরিবার নাই জয় জিনেন্দ্র তোর সন্তানের ভাই আপনি পর আমার এবং মেয়ে জয় জিনেন্দ্র খাস আমরা পত্রনা পুত্রতর রেডিওলার বন্য বেহন সাথে রয়ে নে লাগনি সভা নিতে পুরে পুরা একটা শব্দ বাকি রয়ে বগর যে নাচে সভা রয়েছে নি তে আমি এটলে বড় আনন্দ আপনি যাইছে নি তে যেন সীমা নয় অন্তারতীন নাকি খরেখর সদা সম্বন্ধে স্নেহ থেকে বিশেষ ইয়াদ করে নে পত্রনা পুত্রতর নাচে সভা তে ভারত কেন ভুলে শেখায় কার্যক্রম সাহার মেরো মানিত কার্যক্রম ছে আমি সরস পূজনের শুভেচ্ছার সাথে এমনি পত্র অন্ত করে ছে আরে না দুঃখে দূর করবার মতো প্রয়ত্ন করো তো জন্ম মরণের পরম্পরা বদলানি আমি যে আরেলা দুঃখ নে সংখ্যা ভাবে সহন করছে নি পুরো আনন্দ পুরো আনন্দ আসে আবার সরস পূজনের বিচার সাথে এমনি পত্র পুরো করে ছে পরে যেতে শান্তি ভাই কার্যক্রম সাথে জুড়ে রহো আমি আবার শুভেচ্ছার সাথে এমনি পত্র লিখতে রহো
1: আমি আ পত্র মরাইছি ধান জড়িয়া অমরাজি তাই তো পালিতা জিয়া বাউনগর থে মিত্র ছে মধুভাই চন্দ্রয়া লক্ষ্মণভাই চেতনা বেন অস্মিতা বেন শান্তবেন বিজয় বিবেক রাহুল আমি আমি তো লিখেছি কি আমি সিহর কার্যক্রম নিয়মিত রীতি সাবরিয়েছি কার্যক্রম না জবা দাঁড়িয়েছি বন্য বেনা চেতনা বেন অনিতা বেন খুব সরস মন্থী কার্যক্রম রচু করেছে পত্রনা জবাব প্রসঙ্গিনা গীত সাবরিয়ে খুব মজা আছে উনারানি কারজার গরমি বচ্চে বতায়ে পত পতানো ধ্যান রাখু মারা রেডিও না মাধ্যম থে যে মিত্র মনে মারা ছে ভাইনে পর ভুলাবে তেরে মিত্র ছে তিরস পাইরে বারে কিরিক ভাই সোলঙ্কি হিরেন ভাই সুপেরা পপট ভাই রাবার চব্বিশ ভাই গোয়েল দীপক ভাই লাঠি অমিত ভাই কমেশ ভাই নন্দুবেন বাবু ভাই দর্শি রমেশ ভাই চালা জিগনেশ ভাই খারা কল্পাবেন উপাধ্যায় অল্পাবেন নির্মা দত্তা মিত্র সাথে মাইনে কার্যক্রম সাম্ভারিয়ে ছে তো মধুভাই আজ রীতে সিআর কার্যক্রম সম্পর্কা রয়েছে আমি পত্র দ্বারা আপনি লাগে হইতে মুক্ত রয়েছে ধরবেন এমনি আপনি বিজয় পত্র পান রয়েছে তিনি কেউ লিখেছে কেউ ত্রিজা দ্বারা না পৌঁছু অত্যারে সারা মা ভেকেশন ছে আমি মামার ঘরে ভেকেশন করা গেছু আমি আ কার্যক্রম না মেরো পহলো পত্র ছে তো বিবেক ভাই আপনি কার্যক্রম না নবা পত্র মিত্র তরিকে আওতা রয়েছে আমি হয়ে তুমি পর পত্র নিয়মিত রীতে লিখতে রয়েছে তোমার কেউ লিখেছে কি মারি সারা খুব সরস ছে আমি তোমার পাখি চতুর্মায় মারা ঘর আবার তো খুব সরস ছে আমি কেউ লিখেছে কি মারা পাপা মতো ভাই সৈয়ার কার্যক্রম নিয়মিত রীতে সামলেছে সৈয়ার কার্যক্রম রেকর্ডিং করে রাখেছে যেরম সহায়তি আনুছু নি ত্যারে আ কার্যক্রম সামলেছু আমি সামলেনি মানে খুব মজা আছে তো বিবেক আজ রীতে কার্যক্রম সামলতা রয়েছে আমি কার্যক্রম না নিয়মিত রীতে পত্র লিখতা রয়েছে
0: कार्यक्रम में हवन पत्र छे गिरनार नी तरेटी में वसेला शहर जूनागढ़ थी वांझा दर्जी किरीट सोलंकी नो अने कायम लखे तथा मारा ससरा नी दीकरी श्रीमती कीर्ति सोलंकी साथे वार माथे सौथी मंगल होय तो ए छे मंगलवार अने आपनो शहर कार्यक्रम पर मंगलवार ज प्रसारित थाय छे तेथी कार्यक्रम में चार चांद लगे एमां कोई अपील होय ज नहीं सके શહેર મારો અતિ પ્રિય કાર્યક્રમ છે જેને અમે સાંભળતા નથી પણ રસપાન કરીએ છીએ તારીખ સાત મે થી કરીને તારીખ ઓગણીસ મે સુધી અમે લોકો યાત્રા પ્રવાસ માં હતા તે દરમિયાન અમે ભુજ થી હજારો કિલોમીટર દૂર હતા પરંતુ આકાશવાણી ભુજ ના પ્રસારણ થી દૂર ન હતા અને ઓલ ઇન્ડિયા રેડિયો ની મોબાઈલ એપ પર થી કાર્યક્રમ નું રસપાન કરતા હતા અને અમારી સાથે અમારી બસ માં ટોટલ પચાસ મુસાફરો પણ આકાશવાણી ભુજ ના પ્રસારણ ની સાંભળતા હતા તો જીજ્ઞાબેન આપણા આ કાર્યક્રમ ની ચોક્કસ એક સરાહનીય વાત છે અને અમને એક જાતનો આત્મસંતોષ છે કે આ માધ્યમથી આપણે આવું સરસ મજાનું મનોરંજન અમે પૂરું પાડીએ છીએ અને હજુ પણ પૂરું પાડતા જ રહેશું અને આવી રીતે પત્ર દ્વારા

0: সাহায্য করেছে এই আমি সৌ আকাশবাণী স্টাফ না পরিবার সঙ্গে চুপ করে চলছু আর তোমারা সূচনে ন্যায় রাখবেন পুরো প্রয়াস করেছো আর তেজ কার্যক্রম সাথে জড়াইয়া রহ আর পত্র লিখতে রহ
1: কার্যক্রম মূল হবেন পত্র মানছে গণেশ সোসাইটি থানবাথি মিত্র ছে জিগনেশ খারওয়া আর আমি সাথে ছে পিঙ্কি দীপক হেতল তুষ্টি আর ছে তো রাখে ছে সুয়ের কার্যক্রম আর মেরো প্রথম পত্র ছে তো কার্যক্রম সামিল করবার বিনন্তি তো জিগনেশ ভাই আপনি নবা পত্র মিত্র তরিকে কার্যক্রম আবকার হয়েছে আর আপনার সাথে চক্কাস্তি বচন নিয়েছে কে আপ আমার নিয়মিত পত্র মিত্র আর শ্রোতা মিত্র বলে রয়েছে কেউ রেখেছে কে সুয়ের কার্যক্রম আমার মনপসন্দ কার্যক্রম ছে আমি নিয়মিত রীতে সাম্বল হয়েছি কোন কার্যক্রম পত্র প্রথম বার রাখিয়েছে তো জিজ্ঞেস ভাই আজ রীতে সুয়ের কার্যক্রম সাম্বলতে রয়েছে আর পত্র লক্ষ্য রয়েছে
0: হবে না আপনার নিয়মিত শ্রোতা মিত্র এবং কল্পাবীন উপাধ্যায়ন আপনার পত্র রয়েছে তো লেখেছে কি আকাশবাণী ভোজ সুয়ের কার্যক্রম বিভাগ ধারাবাহ মানে জিজ্ঞাবেন ভোজ কে কল্পে যাবে উপাধ্যায়ন প্রায় সবার নমস্কার সাথে আছে মীনাবেন রমেশ চন্দ্র উপাধ্যায় বিয়ার নিকুঞ্জ ভাই মিঠুরে রাজগো মাধব মোর দেখে মমি পিতা মল্লীবেন নবীনপুর ত্রিবেদী বহেন ধারা ভাই হৃদয় কেন ভাবে ভূমিকা সাথে আছে সখী অঞ্জার চরিত্র নির্মাণ জেতপুর থেকে দীক্ষা করে আমি দীপা বেঙ্গলি নাগরী থি জন্মদাসি ধর্মবাসী ভাই রাঠোর আমি সমগ্র সিনিয়র গ্রুপ সমীক্ষামা জ্বলন্ত মঙ্গলবার নারুষ ডক্টর খায়ালিবেন বৈদ্য যে পর্যাবরণ লাগত খুব সিরিয়াস বার্তা লাগত এই প্রসঙ্গে আগে আমি জীবনমা উঠিয়ে ত্যারথি রাত্রি শুয়ে ত্যার সুধি আপনি বেস্ট কচরা কেবি রীতে কে নিখাল করবো আমি এনে খুব সিরিয়াস মাহিতি সাথে মার্গদর্শন আপিও মাতিয়ে বহন্নি আমার তরফ থি খুব থ্যাংক ইউ বলজো আমি ত্যার পাশে আমি নেওয়ার এই পত্র আমি প্রত্যুত্তর কার্যক্রম সুপার থি উপরিও আপনারা তাম গীত পণ সিরিয়াস হতা তাম মিত্র ને রেকর্ড ব্রেক পত্র নো সমাবেশ করবা মানিও এ জানি খুব জ আনন্দ থયો মানে ভিডিও ની প্রস্তুতি হর রমেশ ની જેમ খুব જ સરસ હોય છે માટે વાર પાત્ર માં એટલે તો સૌ માટે 150 માં ગતો થઈ એમાં કઈ શંકા નથી તો કલ્પાબેન આપ સૌ પત્ર મિત્ર ને પર અમારા તરફ થી સૌ માટે 150 માં ચોક્કસ આપવા પડે કારણ કે તમે શ્રોતા મિત્ર છો તો અમે છીએ અને તો જ કાર્યક્રમ છે આ રીતે જ કાર્યક્રમ સાથે જોડાયા રહો અને આપણી લાગણી વહેતી કરતા રહો
1: અને કાર્યક્રમ માં હવે નો પત્ર મળ્યો છે મોરબી થી પૂનમ જીતેન્દ્રભાઈ ત્રિવેદી તેમની સાથે છે ચારુમતી બેન ભાનુશંકર ત્રિવેદી બંને દીકરાઓ સ્મિત અને ધ્રુવી નારાયણભાઈ નીતાબેન અને રાણો અને નાનો ભાઈ રુદ્રાક્ષ અને વાણો ભાઈ રુદ્રાક્ષ સમીક્ષામાં જે જણાવે તો ભુજ કેન્દ્ર પરથી આવતો સુયર કાર્યક્રમ અમારો મનપસંદ કાર્યક્રમ છે તેમાં આવતા વાર્તાલાપો ગીતો નાટકો વાનગીની રીતો આપેલી ટિપ્સ અમને ખૂબ જ પસંદ પડે છે અને હમણાંની જો દીદી વાત કરું તો આપ બંને માણસ અને હમણાંની જો દીદી વાત કરું તો અમે બંને માણસ એટલે કે હું અને જીતેન્દ્રભાઈ ચારધામની યાત્રાએ ગયા હતા તેથી કાર્યક્રમ સાંભળી શક્યા ન હતા પરંતુ સમીક્ષા કરતા ખબર પડી કે ડોક્ટર ખેલાડીબેન વૈદ્યનો વાર્તાલાપ ખૂબ સરસ હતો અને પત્ર અને પ્રત્યુત્તરનો કાર્યક્રમ જે છે તેમાં પણ મારા પત્રનો સમાવેશ થયો તેમાં પણ મારા નામનો સમાવેશ થયો હતો અને તમે એ પત્ર વાંચ્યો હતો તે જાણી મને ખૂબ આનંદ થયો સાથે તેઓ લખે છે કે ગરમીની સીઝન છે તો ચકલાનો દાણા અને પાણી રાખીએ અને આપણી તંદુરસ્તીનું પણ હંમેશા ધ્યાન રાખીએ એવી જ આશા સાથે મારા શબ્દોને વિરામ આપું છું તો પૂનમબેન આજ રીતે સુયર કાર્યક્રમ સાંભળતા રહેજો અને પત્ર દ્વારા આપની લાગણી વહેતી મૂકતા રહેજો બેન આપણી સાચી ઓળખ આપણા શબ્દોથી નહીં પણ આપણા સારા કર્મોથી થાય છે
0: સંબંધોમાં પ્રેમ અને વિશ્વાસ જ જીવનને ખુશીઓથી ભરપૂર બનાવે છે આવા સરસ મજાના વિચાર સાથે આજના કાર્યક્રમમાં

গাজর, দানা, মুড়া, মেথি, মানে বিট। হ্যাঁ রাজকৃষ্ণ, তোমার ঋতু বিশেষ যে শাকভাজি পাকো উগড়ানো খুব মহত্বপূর্ণ গুণ হয়ে গেছে। তুমি তো সাহানি দিতে ফোন আমার শাকভাজি উৎসব মাঠে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা জুন জুলাই, ত্যার বাদশো মিত্র অগস্ট সেপ্টেম্বর এক খুব জ অনুকূল সময় গেছে। পরন্তু টেরেস গার্ডেন মাঠে আপনার কোই কোন এক ঋতু অথবা তো সিজন পর আগে ন রাখতে শাকভাজি পাকুই নামে অথবা রোপনি নিয়মিত সময় অন্তরে এই রীতে করবি জড়িয়ে কে আপনার বর্ষ দরমিয়ান ফোর আমি শাকভাজি সরলতাটি মরে রয়ে। এটি মিত্র কে তুমি আমার ঋতু বাঁধলো কই প্রশ্ন উপস্থিত থাকে নথি, তুমি তোমার সমঝুন প্রমাণে তুমি একা বর্ষ সারা শাকভাজি মরে রয়ে এই রীতি তুমি রোপণ করে শিখছো। শিয়ার ঋতু নিয়ে বাদ করি মৃত্যু তুমি শাকভাজি নামে করতে হয় তো এনা মাঝে আমি উত্তম সময় কেউ বর্ষ মিত্র অক্টোবর নভেম্বর। তুমি তুমি রিঙড়া, টমেটা, মরিচা, কোবি, ফ্লাওয়ার, মুড়া, গাজর, বিট, পালক, মেথি, সুয়া, শতাবরী, সকরিয়া, বটাকা, ক্যাপসিকাম, ডুমরি, লসুন, বাল, বটানা, পাপড়ি, ফরসি, বালুর, ধনা, গরিয়ালি তুমি সেরা পাকুন ভাবে তো তুমি শিয়া আমাকে করে শিখো। উনারও ঋতু না শাকভাজি রোপণি করবি হয় তুমি এনা মাঠে তুমি মানে ফেব্রুয়ারি মাস না করবি হয়েছে তো এনা মাঠে তুমি কই রওনা করে শিখো। তো তোমার আছে রিঙ্গন, টমেটা, মরিচা, আরবি, চড়ি, গুয়ার, ভেন্ডা, তান্দরজো, পই, পাকড়ি, দুধি, গলকা, তুরিয়া, কারেলা, কড়ু, পরবর, টিন্ডোরা, ছিবড়া, তরমুজ, সকাটেটি। চৌমাসু ঋতু না শাকভাজি রোপণি করবি হয় মিত্র তুমি জুন জুলাই না করে শিখো ছো যে অত্যারে সারা এবং সময় তুমি করে শিখো ছো। আমি তুমি এমন আমি করে শিখো ছো রিঙ্গন, টমেটা, মরিচা, ভিন্ডা, রতাউ, সুরন, আরবি, চড়ি, গুয়ার, ফালুর, ফলসি, তান্দরজো, পই, কাকড়ি, দুধি, গলকা, তুরিয়া, কারেলা, কড়ু, পরবর, টিন্ডোরা, কঙ্কড়া, তুবের, আদু, হরদর, সরগ্ব, মিঠো লিমড়ো। এর বাচ্চা মিত্র বহু বর্ষায় পাক পিসে তো তুমি বহু বর্ষায় না কেউ রয়েছে মিত্র পরবর বি করে শকো ছো, টিন্ডোরা বি করে শকো ছো, কঙ্কড়া আমি ফলসি বি করে শকো ছো। খেতে কাজে আমি বাদ করো মিত্র তো পানি আসবো জড়িয়ে কুন্ডা অথবা পাত্র না বাবেল ছোড়ে খুব জ কাজীপূর্বক ধ্যান থেকে উচ্ছেদ করবো জড়িয়ে বধারে পড়তে পানি আঁকাতে মিত্র মুড নিয়ে লাগতে রব আবানি সত্যতা বৃদ্ধি চটি হয়েছে। পানি আপনা পেলে মিত্র জমিন না উপর এক ইঞ্চ পণ্য খোদি না কুচ জড়িয়ে যে নিচে বেজ হয় তো পানি আপনার জরুর রাখতে নথি। বাস্তি বহন না কারণে জমিন নু উৎপন্ন স্তর শুকাই যায় ছতা নিচে না স্তর না জমিন না ছড়না বিকাশ মাঠে পূর্ণ প্রমাণ বেজ হয়েছে। সামান্য রীতে মিত্র ছোড়নি জরুরত অনুসার জ পানি আপু জয়ে সেরে বেলা মানে শাকভাজি নিয়ে বাদ করি মিত্র যারে বেলা চড়াবা নি হয় তো ছোড়না বিকাশ না তাবাক্কা প্রমাণে তেনে বেলা চড়াবা অথবা তো আধের আপু জয়ে ছোড় জেলা কে মিত্র দুধি, কারেলা, গলকা, পরবর, টিন্ডোরা বেলা চড়াবা অথবা তো মন্ডপ পদ্ধতি না এবি রীতে মাউজুদ আপনি কি যেতে বরাবর আধা তেমনি মরি রহে। আর উপরান মিত্র মরচি, টানিটা অনে রেঙ্গন নেপন রোপনি বাদ 60 দিবসে আধে রাখবানি জরুর পড়েছে। হলে খাস মিত্র বিজয় প্রশ্ন আপনি নিয়ে যে যারা আমি টেরেস পর শাকভাজি পাকুনি রানি করতে হতো নিন্দা নিয়ন্ত্রণ কেন না করে শাকি তো মক্কা না ছড়নে প্লট মাটি কাড়ি লেওয়া জড়িয়ে নিন্দন করবাতে জমিন না হওয়ানি এবং জবর সারি থাইছে অনে ছড়নে বিকাশ সারো থাইছে। লীলা পান মারা শাকভাজি না নিন্দামন কার্যপূরক করবো খুব জ আবশ্যক আছে। তাপমান নিয়ন্ত্রণ তুমি কেবল না করে শিখো তো কে ফলো মানে শাকভাজি না তাপমান যোগ্য প্রমাণ না রাখো তে অগত্য নিয়ে গেছে। বধারে তাপমান কি ফুল মানে ফলো খরি যেতা হয়েছে মানে বেস্তা নাকি মধুমা ফলনের গুণগতা পান সারি মূর্তি নাকি উনারা ঋতু মিত্র খাস সূর্য নিয়ে সিধি গরমি ফল মানে শাকভাজি পর পড়বে নিয়ে জড়িয়ে এটি আ সময় দরমিয়ান নেট নো উপয়োগ করবো জড়িয়ে আমি ঋতু পুরি থাই যাওয়া পাচ্ছি এনে কারি নাকি জড়িয়ে। আমার মিত্র বাদ করিয়ে পাত্র নিয়ে মাটি বদলবি এটা কে কুন্ডা মা যারা মাটি বদলবি হয় তুমি কে রীতে বদলি শকো তোকে বর্ষার মানে বহু বর্ষার পাক না মাটি বদলবানি খাস জরুরি নথি। কারণ মিত্র কেতলাক যে খুব জ মোটা থাকা হয় এনে মাটি বদলবানি জরুর পড়তি হয়েছে। মোটা ভাগে মিত্র বে বর্ষে এক বার মাটি বদলবি জড়িয়ে যে মাটি বদলবানি ন আবে তো মূল কমাই যাইছে আর মূল খরাক লই শকাতে নথি যেটি ছোড়ন বিকাশ অটকে যেত হয়েছে। মাটি বদলে তো মিত্র
from